0: বাবু বাবু এ বাবু
1: কবি সুতি রাত কাম করতে মন চাই না ছিটাই দি লাশ আইসক্য
2: Yeah.